সকল জন্ম মোক গুর চিনা, দুঃখ বিসার সুখ অন্তরলীনা, জ্ঞান অঞ্জন মোক।